দুনি হাজাই গাছি হাও আই খাওদা মাগাম খাদা রং রং জুড়াও নাই দাদ আই খানাবা দে খানা রে খানাবা নিং খামাও নিং খানাবা নিং আরি লুডিং জি দে জাম আই ওয়াদ্রেং ওয়াদে ওয়ারাও বি লংরং জুদাও নাইরা দ বাইথাই লাহি নাং আই ওরা চিয়া চিকা দে আই ওরা বাইয়া জোখা দে খৌদা মগাম খাদা দাও মিয়াও মিয়াও ফাইদা দাও আই ওয়ালেম লেম সি তাইদা দ আই গজাও ইয়ানি টিকে লাও গজাও ইয়ানি থাংবো নাং আই গজাও ইয়ানি থাংখা দে নামু সাংদে নানি আও আই গজাও ইয়া জি গেলাও থাংবা হাবুনি হাইছি নাং জায়াবানি চায়াবাম আই তুনি থোরা গাছি হও আই রুমো রুমো পাউদা রুমো রুমো থাইদা দাও চাইথিরি ওয়াই খাম নাং আই বাফিন্দ্রি খাইবু নাং গিফিনিয়ানি ওয়ারামাই ওরামাই থাংখা দে আই দাউসুজি দাউনিয়া আই দাউসুজি দাউনিয়া।